0: ঠিক আছে, রেডিও মোশন কে লাইটার সদস্যের প্রশ্ন আন্তনি বের হয়ে গেছে। রেডিও মোশন কে যে শ্রেষ্ঠ করে সদস্য প্রশ্ন আন্তনি বের হয়ে গেছে, টেকনিক্যাল প্রবলেম ফ্যামিলি অডিও বি হয়ে গেছে। যে ব্যক্তিগত সুবিধা রেকর্ড করে দেন রেডিও প্রসেস সংস্থা সেটি বাড়ি ফ্যামিলি এই চেষ্টা করে দেন অডিও বি হয়ে গেছে। রেডিও পার্টনার রেডিও যেটা
1: Thank you.

0: তোমার উপায় এলাকারীরা প্রমাণিত রূপ আছে না, সে মানে মরিষ কাজ
1: মানে বলছি ফোন তো কথা আমি ভোটারিকে আমার কথা শুনলাম।

0: শ্রী ঠাকুরা প্রশ্ন বিচার
1: উজালো রেডিও নেটওয়ার্ক অহিলে বেলুকীকু ছ বজ্যো
2: यो समय किसान पाई प्रोडक्ट्स प्रालीको हो
3: राष्ट्रको शान किसान
2: अ कम्प्लिट पाइपिङ सोल्युसन्स